দেশ বদলি রাজ বদলি চতুর হত রায়, দেশ বদলি রাজ বদলি চতুর হত রায়, মচ দিদি মন সবু মিটিং সবু করত রায়, মচ ভইন মন পেটি সমা সবু করত রায়, দশ দিদি ভিড় না আমি সমু জড়ত রায়, খুবে পয়সা হলি আলে খাতা করত রায়, এ খাতা খোল না বেঙ্গনে আমি লোন ধরত রায়, মচ দিদি মনে জড়ল দিদি সমুনে জড়ত রায়, মচ ভইন মন পেটি জমা সবু করত রায়।

খোঁজি বাবেলে আমি মরি জীবি তো মরি কলে রে রানী, পোকা দিয়াস গঙ্গা জলে, পোকা দিয়া গঙ্গা জলে রে তোবেলা, পোকা দিয়া গঙ্গা জলে। আমার কল গায়ে পড়িলা হলে নন্দ মাওয়ালি গুড়ি রতলে, কাছে আমাদের রূপ মেডাই দেলে তার মনে পড়ুয়াই হলে। পাকুচি গাড়ি কেরলা ধরিয়ে ধরে থবেলা, বলিয়া গলে গোট পাড়ি বলে কে ফবুয়াই কাঁচর চুড়ি মন কে ফবুয়াই ঘড়ি, এনা দকিরলে জীবন মডুয়াই দকলে না হয়ে ছাড়ি।

0: करीतले एतो के झुलाई भी सोनर माले दो दो चुमा देवी डेबरी गाले बाड़ी बाड़ी लो सुन बाड़ी काजू भूजो मीना पुआ पोटो आड़ी रे कजरा जो मीना पुआ पोटो आड़ी ए पोटो आड़ी का चली कनी काड़ी आय सोमु दीदी का चे साड़ी ए दे नांडा लाटिया मोड़ा पाटी आंद गाँव ईटा बाटी रे दोंदोराए के राईटा बाटी আজি রেডিও ঠেসনে গীত গাইছি আছে না কেশাপুর রেমবতী এ রেডিও ঠেসনে গীত গাইছি আছে কাইবা গো বসিয়া ঘর বেটি এতে রান্ডা বাড়ো ছাড়ি বিচা পড়ো পিলা বেড়া তোকে লাড়ো বুবার বন যা মর বন মালি তোর থেঙ্গু আপন গে ছাড়ো।
1: হ্যাঁ রেডিও শুন তো ভাই বহিন মান, এই দিদি তো আচ্ছা গীত গাওলা, বিয়া বেড়াচ গীত আসন বলব এবি লোক ভুলকতে যা সত এবি বিয়া টিকানে কায় হয়েছে কি বাজা গাজা তো হয়েছে মান্তারুন দুসর বিতি বাজা গাজা আমচো পুরখতি বেড়ালে যোন বাজা চলতে এসে উন বাজাকে ভুলকতে যা সত লোক উন গীত গোবিন্দকে ভুলকতে যা সত আমকে এসবকে বচন সঙ্গা তোরায় আমকে এ যোন বিয়া টিকা হো নাহলে মন্ডি বাজার হো নাহলে ছটিয়ায় কাইচি বলে আসন আমচো রুসুম মন হয়েছে তো উন রুসুম মন নিয়ে বল কয়েক আসন নিয়ম মন আসে গীত মন আসে তো এসবকে আমাকে বচন সঙ্গা তোরায় আর এত পিড়ি কেবল জানা তোরায় তো এই সঙ্গে কলা আর কলাকার কার্যক্রম সন্তোষ সপায় লোককে মাই সমারো করেন সে জুহার।
2: তো জগ তু একাই সুন্দর লোক গায়ক এমবতি গীত মন কে শোনাতে রহত নে আরে মন সঙ্গে গোট বাত কত সি আর কশ্যপ
3: আর খুব নগত রলি আর হামকে আসনে কাই না কাই কলা এ কিতলো সুন্দর কলা আয়াই কসন হামি শুনলু হামকে বলে খুব নগত লাগলি আর হামচো গাঁও কাজ দাদা দিদি বন বলে শুনলা আয় কসন বলে হরিক লাগলি হতি আয় কসন তো এ সপাই কলা কে হামকে রুনা উন ভাতি সঙ্গ উরত রায়
2: ওকে সঙ্গাত রায়
3: হাও আর আর হামচো জন এ তো পিড়ি কে বলে হামকে শিকা তো রায়
2: শিকা তো রায়
3: আলে এ সুন্দর ভেট গাঁট তো হোলি নে এই সঙ্গে সঙ্গে হামচো লগে থোড়ে সময় আসে আর আমি গোটক গীত গোবিন্দ কে বলে হামচো জন গাঁও কারি দাদা দিদি মনকে শুনাও আলে গোটক গীত কে শুনু হুঁচো পাচে জন গাওলা সত হুন মঞ্চ নাও কে আমি সাঙ্গো
2: আলে সাঙ্গো।

0: তো আলে তুই মন রাখে সকাল মায়ে বিদা মাগে দে।
1: আলে
0: তো যা তো পুরে কলা ওর কলাকার কার্যক্রম শুন তো সপায় গাঁও কারি দাদা দিদি সিয়ান সজন কে মে রেডিও ভিতরে লে জগতু
1: আর মে টিরু আমি ধুন করুন সে জুয়ার।
2: দাদা দাদা দাদা দাদা।

0: এ কমলা, কমলা আলে নিকর।
1: আমার লাশ হো, থেবা থেবা আর থেবা কা?
2: তুমি গুচা বউ, তুমি গুচা, মাই বোঝা কুতরা লাগে সে। আলে আলে না আলে, আলে কোন বাটে মন্ডা তোরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদে লাগে। হ্যাঁ হ্যাঁ, হলি
3: আচ্ছা কর লিস।
4: ঘরে পক্কায় লোক জুহলাসত, কসন ইলাসত সবাই, কসন বন্ড কা, কসন ইলাস না, আর এ সপায় লোক কসন ইলাসত?
2: এ বউ সাং তো কি জানু, এ লপচ লোক মন কে মন কিনো নি কায় তো সোর চুগোট সাঙ্গে দে মনে হুনি কাজে হাগ দিলি সে
4: অসন। আলে মই বলে অমরলে, এ মনকিনো নি কায় কায় সরচ সাঙ্গে তো জালে, মই বলে শুনুন দকেন তান।
1: বস বড়ায় বস
3: বড় ইলে কা,
1: হ্যাঁ
3: কাই গোটা জলসা।
1: আলে সপা শুনা, হ্যাঁ মনে ননি এউ রে,
3: হ্যাঁ মাস্টারি,
1: হ্যাঁ হ্যাঁ মাস্টারি ননি হুদন দা হুন সাংলি কি নানি গোট হলে বলে জিউনানে নানি গোট কে সমজলে বলে হুন জিউনা কাজে বড়ে হুন জাউয়া,
3: হ্যাঁ
1: কসন জানাস?
3: জানুন
2: কসন
5: কসন আইয়াল নে
1: হুনাসন হুনকে মায় সাঙ্গে সে, আমি শাক কাটু সে নেই পাছে তো ধৌ সে, হ্যাঁ হুননে শাক চো বল্ব ফুবিতি জিনিস মন পানি নে বহরুন যায় সে, হুনি কাজে আগে শাক কে ধো তো রায় মানে পাছে কাট তো
3: রায়,
1: এ গোট কে আজি মকে মন কিনো নি সাংলি।
3: আমি জালে আসন নি জানু রলু, জালে আসন নানি শুনি গোট মন কে সাং কাই,
1: এদে মন কি সাং,
6: এদে শুন বড়ে আয়া আর সপায় শুনা, কমলা দিদি তো গোটক গোট কে সমঞ্জলি, আসনি আমি সপায় কে সমজুক লাগে দে।
3: হ্যাঁ হ কাই ননি, আলে সমজাও কাই,
6: দেখা এ তো রহে শাক কাট তোর গোট, আদায় ভাত চো গোট কে বলে সাঙ্গুন দে, ভাত
1: চো গোট কে বলে সাঙ্গুন,
6: হ্যাঁ ভাত রাঁধু সে আমি, হুনকে পসিয়া গারু সে, হুননে বলে হুতা চো বল বুপু জিনিস ফোখা যায় সে, এই কাজে পসিয়া নি গারুন হুনকে অসনি আটা তোরা, হ্যাঁ
3: কোন চোয়া ভাত বলু আজ উষ্ণ বিতিয়া,
6: হো বড়ে আয়া,
3: আগে যুগনে তো রান্তে রলা,
6: হুননে বলে দেহে কে আগর সকত মিরে সে,
1: হো তো কাজে তো রোজ যে দিনা চো গোট হয় ননি মান্তর আসন বলে আয় নে,
6: হো দিদি হো এবে আর শুনাতা
3: আর আসতা মানে,
1: আলে আলে সাং তেবে,
6: রান্না বাড়া করু সে, হাত তো বলে সাফ সাফাই রতর চায় কসন, মান্তর দেখা আমি কাকেই বলে দে তো কাজে পানি নিকরাউ সে, কসন নিকরাউ সে কাই নে নিকরাউ সে,
1: ফের গিলাস নে না হলে
3: না হলে হুন কসরা রে ঢবক কনায় বুড়াউ সে কসন,
6: হুনকেই তো জানুক লাগে সে দিদি, গোটক বেলা না হলে গোটক মগা মাহা না হলে ডান্ডি বিতি ডুমনি কসলা মিরে সে, শুনলা হুনকে কেবেই বলে পানি নিকরা তোর কাজে
1: ডুম তোরা বলে
6: ডুম তোরা, শুনলা আসন করলো নে হুন পানি নে হাত চোবরি নি হয়।

পলিং হয়েছে আনতে বলতে বট, গাঁও গাঁওনে পলিং হয়েছে আমি ভরুতে বট, গাঁও গাঁওনে পলিং হয়েছে আমি ভরু।